হলি কামন দাই মু ধরন থাম সিন থাই ও না হন নে ইতে মা মুদি সিলে যা ইন হাওরন মি জোড়ো মি ফালিন দো গাছি দি মু গিনাই গন্ডে হদু মি জিবি নির মি পড়ি দাম মি সুপ্তর গোরন গোসল মে হডা কো দেজা ফিটার মা